দেশ, বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ।

কনিগরিক আকাশবাণী শিলং খবর প্লি দৌ জেরিসন বারজ্রি কিনি কিলং কিমার কিবা কংসান জং খবর পিলং সরকার মেঘালয়া এক ওয়ার্কশপ বান কিন্তি উইক তিয়ারপুট তিয়ারতেম তিনরাই হাপদেন কিসামলা পিনটিকনা উসিমবুত মিন্টি রং বা কজিল্লা উবা প্রেস্টুন তিনসং বান সিমখিয়া হালো কি জিং এ জঙ্গ জিংকে সাইনার শাহ খাপুত জঙ্গ স্নং লিংখং ওয়ানরা আকা কি এইচ এ ডিসি এক মংটিংকা বাদুনা তরওয়াই কজিং ওয়ানরা এক রাজলান সেলিং পলিসি বাট পিনখ্রে ক জুয়াই লাইব্রেরি অডিটোরিয়াম নাকা বিনতা কি কম্পিনরাই বা সংদর ফ্রা ফোকলোর টিঙ্কা কাকু বর্গ বাবিয়া কাতন আর্টস বাট কালচার জং সরকার মেঘালয়া হিনী কসঙি কলা পিলং এক ওয়ার্কশপ হলো কি তেরপুত তেরতেম তিনরাই কুলা লং হামাদন আসানং কবরন হওয়াস গারু হিলস নাকা বিনতা বান কিন্তিউ বাট পিনে পিনসা এক তিনরাই বা কলারিটি জং কজিল্লা